খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে, জখম বেশ কয়েকজন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরো প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। জাতীয় রাজধানী দিল্লিতে এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলির কাজ আজ শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলে পৌঁছেছে, অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আসছি বিস্তারিত খবরে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়েছিল। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহের পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেয়েছিল। সপ্তাহ শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে দুদেশের মধ্যে যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছিল তার কয়েকটি দিক, বিশেষ করে 5 নম্বর ধারায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে মতানৈক্য দেখা দেয়। এরপরই শুরু হয় নতুন করে উত্তেজনা। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় বিমান হানায় মহিলা ও শিশু সহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। পাকিস্তানের এ ধরনের দুঃসাহসিক আচরণ সীমান্ত পারে সন্ত্রাস ছড়ানোর এক অসহনীয় প্রচেষ্টা বলেও ভারত উল্লেখ করেছে। সংকটের এই সময় ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। ভারত অপারেশন আমিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ কর্মসূচি আরও জোরদার করেছে। এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসা, জরুরি ত্রাণ সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাসে জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করছে বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গত রাত থেকেই পাইপলাইন লিক করে ন্যাপথা বেরোচ্ছিল, আজ ভোরে তাতেই আগুন ধরে যায়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে, বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে গেছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজয়।

0: এদিকে আগুনের ফলে আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন জল ও ফোমের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এখনই ঘটনার প্রকৃত কারণ কি তা জানা সম্ভব নয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনাস্থল রেল লাইনের খুব কাছে হওয়ায় আপাতত পাঁশকুড়া হলদিয়া রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে হলদিয়া শোধনাগারে আগুন লেগেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে শোধনাগার সংলগ্ন হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ইউনিটে এই দুর্ঘটনা ঘটে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানিবিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভা দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে থাকবে না। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় রাজধানী দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলির কাজ আজ শুরু হচ্ছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার নতুন দিল্লিতে একথা জানান। বুথ লেভেল আধিকারিক বিএলওরা আগামী 29 জুলাই পর্যন্ত এই ফর্ম বিলির কাজ করবেন। 5 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এ সংক্রান্ত অভাব অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 অক্টোবর। দিল্লি সরকার বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে। এই নতুন নীতিতে যে সমস্ত বৈদ্যুতিক গাড়ির দাম 30 লক্ষ সেগুলির রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স থেকে অব্যাহতি দেয়া হবে। পাশাপাশি পুরনো গাড়ি বাতিল করে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে 1 লক্ষ টাকার ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে নতুন দিল্লিতে। দিল্লি সরকার এই নীতি আগামীকাল থেকে কার্যকর করতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 দিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল 1 জুলাই তিনি অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশ নেবেন। দিল্লির একটি আদালত চলতি বছরের নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত 10 অভিযুক্তের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 11 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এর আগে গত 15 জুন রাউস অ্যাভিনিউ আদালত এদের জেল হেফাজত দেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ 2 দিনের উত্তর পূর্বাঞ্চল সফর শুরু করবেন। আসামে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শস্য উৎপাদনে বন্যার প্রভাব নিয়ে পর্যালোচনা করবেন তিনি। আসাম ও সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি, ত্রাণ ব্যবস্থার গতিবিধির মূল্যায়ন হবে বৈঠকে। আজ ঐতিহাসিক হুল দিবস। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শহীদ সাঁওতাল সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার ভগ্নাদেহি গ্রামে এই উপলক্ষে সাঁওতাল হুদ বিদ্রোহের অমর শহীদ সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো স্মৃতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে

0: युवाओं को कौशल विकास के नए उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूँ कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform, and since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
1: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
3: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रोक्सीमेटली 39,000 करोड़ का कर लिया है, और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOCI উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCRA এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধসপ্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় 3 দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক

পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা আইএফবি মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF-কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF-এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমির শাখি একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের দুই খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 এর ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।